আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক হচ্ছে অরিদন খোদা গুলগুল এন্ড বুলবুল ভয়েস রেডিও মনে টাসি শারে চার খরে খেন ঠাক থাকে মধবে লিখে শির রাস কি গে হামদার দিও সলিব ইয়াদ ইখবাল খোজ অরিদন কো বহিজমত কি হাজির শলম প্রোগ্রাম দা খুলারা সরাই চিত উসতে পেশ কি জি সিফাত কাশ্মীর পাকিস্তান দি তরফ হ্যায় হরিদুন কি সরঙ্গি উমিদ রাখছি বিলকুল ঠিক ঠাক যাক চোট ফিট ফাট খুশখুশাল খুশ তবিয়ত খুশ মিজাজ ভি সত পুল মনে কেফল জিন্দগি ফল জোন চিদাই শমজ উসরে থেরবি নিমগড়ি জন বাবা খড়া লাই হো সলি বিয়া থে রেডিও মন কর এক স্টুডিও না জি বিলকুল লাইভ খড়া দেখ পুল খুশ হরিদুন কো সরা রেডিও মন ঠাক হ্যান্ড রেডিও মন কর এক জিসম রহা হরিদুন কি জি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গ্রানো কদরমন্দ আওরিদুনকো হাজির ইমকারী নাইতুল্লাহ, তাসো আওরে রেডিও আমান 88.4 খরক দ তাজউদুল কোরআন প্রোগ্রাম সর হাজির ইম লাকাতুস লাকাসারঙ্গি চতুস তপাতো জ হর জুমা রাত ও জুমা পাওরাস পাবান্দি 2 বজে না তর 2 বজো পরে দগা প্রোগ্রাম চে দাগা কিজি। নুনন হ দে জুমে মুবারক ওরজ দো প্রোগ্রাম ইবতিদা ও খুলু দে তিলাওয়াতে কালামে পাক না তিলাওয়াতে কালামে পাক কিবো সূরাতুল কাউসার আও সূরাতুল মাউন দা পো মশক সারাইয়া

মানে সালা বলি বাস্তব বলছে মানে তাহলে মনে খাপায় কাবেলে চেনে তো মতো দাউই রোকাবে মতো যে কেমনি লোঠার তা ডাকাবে মতো কাপড়ে রোকাই হো আগা শান্তি যে কেমনি কেন না রোকাবে হো সের ফর সের আখপাল কেমনি ফার্স কেমনি কেন আগা নাই বহাও কাবে আখপাল ফার্স কেমনি কেন আতে পে রাখাই হো আগা শান্তি তো কেমনি কেন মুসার যে কেমনি কেন না আর সারা সে যে না আর সারা দারে যে না আগা শান্তি তো মুসারা মিনা কে লাগে সারঙ্গে পচার দি জেদে তো মোর পসিও নো আগে সবর তাকল চে কেমা খুশ গোরি ওয়া কেমন গোরি ওয়া আগে ওর তো বলছে না মজি আমি দাস সে খবর নষ্ট দো খো জ তো না নারাজি নাই খো মু পজল সে কিমনে কেন তো আগা শান্তি মিনা মোহাবত নরদমি যে পপেলা ব্রজে না কিমনে কেন মত তো কিম পে গুরি না রুকড়ে দি এমো চ কিমনে হার সসাই দে খতম কর দি এমো পজল সে তো আগা শান্তি মিনা নরদমি জ কে কেন চ তো মত কেস মা কিস মা খবর কে কেস মা কিস মা কিস দর তাকলে মোর দা বারদাস কাবলে লাস কোলা পিজলাস কোলা চকলা তো উস মশরা সে ওস্তু মনা পশতাম চাইয়া তো মনে খাপা হো নবে নো বাস বাকি সির ফর সির আখপল চিকিমনি ফর্স কিমনে পে রাখাও হো বিলকুল ও পিয়ার না ইয়ানি মিনা মোহাবত না বলকি সির আখপল কিম ফরাইজ দি চে মো বনাই সুমরা দে এম জোর ও লেবরাল ইয়াতিন এল নূর চিকিমনি হাক তাই জা পে রাখাও নূর চিকিমনি কেন আগা শান্তি মিনা জাতু তান নষ্ট দের কাওলাই নো দাগা শান্তি ইঙ্গুর হো দাবি কেন চারা ইউহা চিকিমনি কেন স্থি মজবুরি সি চাগে তো দামরা খাবারে বের কি দামরা কি সিবর থাকি চাগা স্থি চিকিমনি কেন মেন্টালি ডিস্টার্ব সি মেন্টালি ডিস্টার্ব কি চে বেহি চিকিমনি কেন সবাই এলে চিকিমনি নগড়ি ও পোপটা হলো মানে পচুপা হলো মানে দে কোর্সে চার লিয়ার কি খাবারে কি ও খাল সের ওর সের দে কোরল চিকিমনি খাবারে কি সে চিকিমনি আগা বরদাস কবি নওর থিঙ্কে আগা ইয়ে কেন চে রসুল্লাহ সাল্লাম হাদিস সদাই কেন পতুত সে বেহতারিন আগা কাসাই চে দে খপল কুরল সারা ৯৭-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯৯-৯